তাবিরে সগল সেম তেজেন্দ্র কি খোঁজেল দা কলম তেজেশ্বর সেরেন মণিপুরী মতমিসে ইসে এসে তাহান জাকিবগা লোনা তাঙ্কি হইনদি মতমিসে লানথসব লুজরে আদম থাবি আকাশবাণী ইমফাল এফ এম সঙ্গাই চ্যানেল দিয়ে।

0: ꯉꯁꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯁꯤꯗ ꯁꯔꯨꯛ ꯌꯥꯕꯤꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯑꯍꯥꯟꯕꯗ ꯇꯦꯂꯤꯐꯣꯟ ꯅꯝꯕꯔꯁꯦ ꯑꯃꯨꯛꯇꯪ ꯅꯣꯠ ꯇꯧꯁꯤꯟꯕꯤꯒꯅꯤ, ꯁꯤꯗ ꯗꯥꯏꯜ ꯇꯧꯕꯤꯒꯅꯤ. ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯜ ꯂꯤꯛ ꯑꯗ
1: chahi kuding gi pangthoi mapham malim atopa da pangthok number gum manipur gi mapham kaya da sungarang chakoi pangthoki masigi oi ba tungi manungi wan thokti akoi suicide amana pi ba akoi gi magi impact se akoi aduki matik chaukre akoi gi suicide tori ba individual lo khatam natana magi imu manung magi community magi society to the chauna yam chauna effect awi aduga akoina maroi babna suicide che akoi gi psychiatric problem amadi mental illness problem khatam nate masi public health issue ma oira bani aduga maroi na akoina palan dobagi maram che akoi suicide che kari no haina khangmina ragadi masi akoi matam chana akoi prevent tobai ai haibasi ni madugi maroi ba kaino dune akoina palan dobari basi
0: hoi adu masi gi si kari gumba akoi issue ma leragadi issue dugi horok phama gi genesis si kari no haibamasu akoina khangba ma darkar le duna isai thanda season bugi thogong ma suicide thole ise doctor masi kari gi nom tatap ki
1: koi suicide tholakbagi maram se koi maram ama khatang di nate maram se aduki matik yamna leikhre adubu hari ba maram sing sidagi khoina khara lokat paya ba se khoi gi ayama na suicide tawba na traga suicide attempt tawri ba miwai sing se pungning wakhal gi oiba anaba ma di dum leikalle hari ba pungning wakhal gi anaba sida khoi gi depression hari sina khoi de ki amukhena su kaman oi depression gi maroi ba khoi gi layong haraga di pungning wakhal ka hena waba haining singning da ba noma gi thabak thoram da khoi gi interest manga ba adudagi de mayang gati naninga tra ba tumba chaba kaira ba hingba gi mahau le tre na khala ba sibana pharani kaina khala ba masi ayam ba khoi gi depression gi layong ni depression nat ta ba khoi gi pungning wakhal gi ana ba khara pa laga de khoi gi nisa da lai chu ba ka khoi gi manipur da so khoi gi use alcohol se amna common oi adai heroin ka aduga multiple khoi gi substance sina ba kangu sida so khoi amna common oi aduga topa khara pa laga na khoi gi schizophrenia kain le ka khoi gi mitta nakong da jaja ta ba siu ma gi ana ba category da so khoi suicide che dum thengna ba yai aduga pungni wakhal gi ana ba sunglei
0: hello ah takpio takpio
2: hello
0: tazale tazale songgi mingle
2: so tere bai se nambol fojing tiding de gi hawoi ba mai bo to bai kari gum wa phulun tak han de ge ek pat gi ko akho gi mi kha pa dau de wo de aduga parikha de wo de ai gi to di bo pandam de he jo dune tenu di wo de malsi gi mata ga chidan mi kha pa dau de wo de malsi de he de thak de ওরে মসিগি মতাঙ্গা ছিন মাঙ্গা মসিগি ওরে তুলি মসিগি মতাঙ্গা ছিদা আমতেন তো ধদ তাকি বৈ আগা
0: ফাগনি ফাগনি ফাগনি ফাগনি ফোন থামবিরো ডক্টর দেগি তাবিসি কইগি পুনসিগি পান্দমমা ফংদবানিং বকাই খিবা সিগুমবদেগি সু সুইসাইড ছি এটেম তোরুক পে ইয়াপরা
1: ইয়াই মসি ইয়ামনা কই কমনলি কই মণিপুর দস দুম ইয়াম তোইনা থিন নাই ক কইগি crisis ama thokpa matam da haidi akhoina ningu bana ama tholakpan ama ko yam unexpected oi ban nuai ta ba thodo ama thokpa matam da khoi sigi crisis ki akhoi gi hana gi pukni wakhal gi anaba later ga su khudak ki oi ba nga tangi impulsively oi na react to gi ba da khoi suicide che khoi thok ta bana te masi yam kaman oi na oi crisis ki matam da khoi na maru oi na khoi gi মিয়ে বগি অখি ওখল খানবগি অখি পঙ্গলসে পিকথরপ আতোপসে অপশন উরকতব আইগি নাইতবসে আইগি এক্সপেকটেশনসে ফঙ্গৌদ্রে আইগি নাইতবসে ফঙ্গদ্রে হারকান্দ অখি নাইতবসে না হেনমন্দনা অখি অপশনসে উরকতবদিনা সুসাইড খতসিনা অপশন ওইরে আতোপ আতোপ অখি অপশন উরকতবদিনা সুসাইড খতসিনা অপশন ওইরে কাইনে তোরপ সিগি মতমদস অখি এডুম সুসাইড তাওবগি অখি এডুম লাই ক্রাইসিস কি মতমসিদ
0: হয় হ্যালো সঙ্গী মিংলি ফম তাকপি রো ওহং হংবি ও
3: পাগনি আই রঞ্জিত কমনা তো মেসে জিনিস
0: তাকপি রো রঞ্জিত
3: ও গুড মর্নিং স্যার
0: গুড মর্নিং
3: আই নো মুনছেন দিরে ছাড়ে সঙ্গে নিছি ঠিকঠাক কইরাই বো জি জীবন সি পাছেন না মাস মাসা মতে মেন্টালি আফোন দো ওই দিরা না তা না এনভায়রনমেন্ট সিরা এনভায়রনমেন্ট সিনা মাহোন্দে জিং দো মিয়ে দু দেখি মাদু ফিরেছি লোরা মাতা মানু ওই ফিরন হয়ে যা আই না দি আমার খালাদা তাও ফোরাই বলাই নিয়ে নেই বা ইমা মানু নিয়ে মেম্বার কিন্তু মাদি তাও ফোরাটা বা মাদু দেখি পানে রাখতে পারে দেখি মাসি মাদুদা আসন বা মাসি ওখানে আসন মাদু না মাসা না আই মাসিনা ফাড়ে না নিয়ে পাক্তা ওই যে দৌড়ি পড়ে মাসি মাতাং সঙ্গে নিয়ে স্বাগত
0: ফাগানি ফাগানি ডক্টর ডেটা বিশি
1: হয় সুসাইড তৌব হাইবসে আইনা মাসে সোনবদগি মাসে প্রবলেম আমসে থেংনিংদ্রে কিবদগি চেনবদি নতে মাসে আইকি সুসাইড হাইবসে আইকি মরম আইনা গসাই খরদি পঞ্জগ্রে মরম মিয়ামম লৈ হাইব মরম সিদং গসাইকি ডিপ্রেশন আইকি লং স্ট্যান্ডিং ডিপ্রেশন লাইরপ আইকি লাইং বিদব মতম জানা আনট্রিটেড ওইব ডিপ্রেশন মখই সিদনা হেনা মুকমন ওই আদো আইনা মাসে আইকি অ্যাটেনশন পামবগি নি সোনবগি নি মায়োকনব গামদবগি নি হাইবদে আইকি আদমাইনা লবদি লানগনি মাসে আইকি ডিপ্রেশন সিগুম সাইন খর লাইরগদে আইকি সয়তনা আইকি লাইং বি গদবনি এক্সপার্ট মানাক দা পুরাগা
0: হয় হ্যালো মিংলি ফম তাকপিরগা ওয়াহং হংবি র হ্যালো সঙ্গি মিংলি ফম তাকপির ওয়াহং হংবি ও ডক্টর মখা চতজগে ডক্টর নহুজিক তাকপিরিবদু সুইসাইড কি মরু হইনা ইসাই তন্ত সিজবগি কইগি ফিরেপ সি লোরকপগি সিদে সিদা মদু লোকদ্রিঙ্গাই দা মাংজৌনা না কারিগুম খরদি উথোরখরবনি মদু লেমিনারি বসিং না খংহৌদবা নাত্রগে ইসা না খংহৌদবা সুইসাইড তোগদরি বমিদুনা মদুগি কেনুদু মদু খংহৌরগদি একোইনা কাউন্সেলিং লাইয়েংবা দেগি মাগি পুকনিং ওয়াখলগি ফিবমদু আমুক নরমেল ওইরকনবগি সুইসাইড কি ওয়াখলসি আমুহন খলন্দননবগি লম্বিদু লাইয়েংবগি চৌব মাই পাকপ মপোরকদরিবনি আদুন কারি কারি একোইগি সোয়াইসি দেইস্তা সিগন্যাল ওয়ার্নিং সাইন কারি কারি হান উথোরকপ কাই কাই লাগে তো তাপি
1: হয় আইনা সাই পঞ্জাগরে একোইগি সোসাইড থোনবগি মরম দিখর পঞ্জাগরে মাসি জাই সিটা কোয়াইদেগি কমন ওরিসে কোইগি ডিপ্রেশন নে সু পঞ্জাগরে মরোই না কোইগি ডিপ্রেশন না বমি ওই বম দা কোইগি সোসাইড তরপসে একোইগি পুরা প্ল্যানিং আমনি কোইগি গি খুদকতা লাগপ ওখানতে মাসে ডিপ্রেশন গি সিমটমস লানি লাগপ মা হিংবগি মহাও লেত্রে সিদগে খল আনি খলকপদগিদি মা খই প্ল্যান তোগে অ্যাকশন দনথোগে খল আনি আই কর্ম মতমদ তোব কর্ম মফমদ তোব কর্ম মেথড সিনবা সিজে খই পুরা প্রপার প্ল্যানিং আমনি প্রপার প্ল্যানিং দ তোব সিজে খই আয়ামন খই সাকসেস ওইগলে সোসাইটি তোবসে সিগি মতমসিদ আয়াম খইগি পেশেন্টদি টু থার্ড অফ দ্য পেশেন্ট জে খই মাগি খংনা চানবদ ডাইরেক্টলি নত্রগ ইনডাইরেক্টলি খইগি ওয়ার্নিং সাইন খরা উঠোই মাসিগি ওয়ার্নিং সাইন জে খই খংমদ ইয়াম কানানি সামনা হারবদ খইগি ওয়ার্নিং সাইন জে মাগি বিহেভিয়ার দা অহং বলাকপ খইগি ইয়ামনা ওয়াঙ্গাঙ্গম বা ইয়ামনা রো রো তরম বা মিয়েমনা খইগি আইসোলেট ওরকপ তুমিনা লাইরকপ আদুদগি সিবগি মতাংদ তোইনা পলকপ পুনছি জে হিংদুনা কাই কানা দইনো তুমরগ হগলক্রেডি ফরনি কায়নক সিগুম স্টেটমেন্ট
0: রোমগি ওয়ালি ওয়াতাই সাবদে ইয়ারকদোনি
1: ইয়ারকদোনি সমাইনা মাই খংনা চানবসিংদ সমাইনা হাইরমগদোনি মাগি প্ল্যানিং সমাইনা হরপগি টাইমিং সিদা আদুদগি দি মাগি খংগৌদনা মাগি ইয়ামন চেতনা থামজরম্ব পোছক কসে কই খংগৌদনা মিংগন্দগ বিথোরাবা কইগি মাগি প্রপার্টি গসে কই ইনথোপগ হৌরাবা কনাগু মখরাদি কইগি সাইরিং ওয়ারিং নাইতব সাইরিং ওয়ারিং গসে ইরক পহে হুজিটি আই সোশ্যাল মিডিয়া সুযাম সিজনবনি না আই ফেসবুক ইনস্টাগ্রাম দা আই পোস্ট কসে এক থাকলক নাইতবগি আদুদগি দি আমুক magi kuina unaruraba maru mapang chingda koi phone torpa bai komai torige punsi se tambanga banate khoi se amukana thengna gadra khangde kaina ga sigum statement se piraba masi sigum se uraga de khoi line lobi roi dabani masi khoi manak ta chalaga khoi hangbi ga dabani nang kai nungai tre kai do boya roge or mabu phajana guide tobi ga damne khoi professional lamagi manak ta chatpa chatna ba help lona ba guide phajana tobi ga dawne
0: hoi phone call am tak logo chake Hello, Songi Mingli from Takpiro, Hang Hang Biu.
4: Hello,
0: Tajare.
4: Sorry, Bikendro, come on, I didn't talk to you.
0: Oh, Bikendro, Takpiro.
4: Sorry, I'm getting to see a quick Sosaki at the end there, quick in Pagan, the biggest here, quick in Pashin, the Sipanan, and a big one that we sound silly here, maybe here, do a quick family and mother, the power and the Peter, quick Sosaki at the end of the quick. Yum da khana thing na ba na ka mong na ko gi thamoi ni dia na ngai ta ba ma
0: hai
4: ba dar ma thu na ko mo to to gra ma thung na mong na ko gi phil da ma mo san ba thanda ko gi sa ke ten de yum de tho ga han da lak ta ba ma si je yum da ko a mo na wari wa ta chana ba phang do mong na ke sa du ni hen ma na maram oi ra ga ko yum de son han da lak ta ba ko ni ko ti tin na ma thanda so sa e ten to ba ko na ma si tum u ja ba mi ne ko na ke ro le ka da dum thang na ja ba yam toi na do ma si ki mong on de family da ma si ki ma tang jo ko ki tang su ga na ha ta re na sa
0: ha
4: na okay ma si ki te hi ma tang lo ge de ra na ta no ma si middle east da dum thang na ja ba me 30 plus 40 da so aya ma dum thang na ja sa
0: ma
4: si ma tang ki tang khong ja ni ge sa
0: phagani phagani doctor de ki ta bi si
1: hoi ahan ma da ko gi su cha che si gi s group khatang da phang ye ha bi di le te any age group da phangbe angang da gi horaga even howjik tadi akhoi gi ahan gi population geriatric gi population chahi 60 65 hela pada howjik ti amna kam no re adonga sai hangbi bo wahang da akhoi gi nupa ga nupi ga society ta bose kana na heli hangbani society attempt over da akhoi nupi na hele adubu akhoi gi completed suicide akhoi suicide ta mai pak pasidi akhoi gi nupa na yam hele ko chang che akoi 73% around nupana sumaina completed suicide oi nupina around 26 le completed suicide de akoi nupana heli aduga attempted suicide de akoi nupina heli aduga kana gumamna akoi gi imung manung da ngatangi oi ba khana chaina bada akoi gi masa sokchana ba thabak toba ngatangi ma silage khana torom da bdi ai impulsively akoi react to giba ko khoi gi mase khoi gi khoi tam da khoi masa chuksa na ba thabak tawra ga si lage khan na tawdi na tab mase khoi gi tam da deliberate self harm go we mase mai na tawba la ga so khoi mase line la roi da bani once masa chuksa na ba thabak tawgra ba hai ba se ai si lage khan na tawram dra ga su amu khan na tawpa ya ba gi chances yam na wangi or actual suicide attempt tawpa gi chances su yam wangi khoi general population ga compare taw matam da ado khoi imung manung na su madu tarai na lobi roi da bani expert singa tana bi gadawuni matungda amuhana torokta na bagida makta
0: hoi
1: masi ajani
0: hoi phone call unta mulo ko chage hello somgi mingle from takpira ga wang hang biu
5: sharai ke sampatte gi sungthai ba amnisa
0: takpiro
5: koi suicide che ma che suicide che tawdo le have je tha ni mamang de gi di tara imung manung da natra ga ma gi amnung si jaba maru ma pang da koi chin na bo ju telephone ko thang da go bo ju ai se himindre himbagi ma haun le te aji ke do ni ka haram ba ri ma gi nung shi shi ba wa hi wata ri ma na yam na tin ja ba po chai aru ru ba si ming on da ka pitu om ba adu ga ma khoi miyam na di atra mon pang sing na di e ma ta wi se ka chuoi na khan da ba adu ko na ga di ma na su sai not ka i ra ka nam ba chung sum ba e koi ha na koi gi shi ga do li ba su sai to ga do wi sing na chin thom sai chin thom je kai ke bi bi rom ge adu ga masi tengana bagi da makta ai koi imong manong ngrom pang society gi role na ari no hai bisi hai bi ramo aduga aroi bada society che akoi gi kwai de gi koi gi to hal loi hai ga di akoi doctor khapta na di ya de hajari ba
0: masi
5: gi apun ba role che kai ke nom da takpi ramo cha
0: phagani doctor dita bisi
1: okay ngasai aina hypertang warning sign di khara panjagre do ai among na kitang repeat am to jage akhoina miwei ama khoi gi suicide tawrakpa natraga suicide attempt tawrakpa hai bese tawringai gi mamang da magi khangna chana ba magi maru mapang do oibi imu manung da oibi 2/3 of the patient na ma directly natraga indirectly ma dum phongdo ome phongdong bese wahi oina direct phongdo pe ai sibagi matang da toina pala ba ai je hining re mayam da ina burden pi re ai se sibana phare adu dagi di magi behavior da ohong bala ba khoi gi yamna behavior da ahong bala ba yamna koi gi road road tarumba miyam na koi isolate taruga tumina laigiba waga ngak taba adaydi maruma pangsing kuina unaruba maruma pangsing da suddenly call ga tauraga eh bai koi je punchi je tamangamte amuhan na unagi wi kaina ga koi gi haira aba sharing waring kaya koi gi nuai taba ira aba social media da so jidi am kaman noria koi gi hana koi gi nuai taba post kai thakala

0: ꯕ ꯃꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯨꯁꯥꯏꯠꯀꯤ ꯋꯥꯔꯅꯤꯡ ꯁꯥꯏꯟꯅꯤ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏ ꯍꯥꯏꯕ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟꯁꯟꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯃ ꯄꯟꯕꯤꯈꯤꯕꯗꯣ ꯌꯥꯝ ꯆꯨꯝꯃꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯨꯁꯥꯏꯠ ꯉꯥꯛꯊꯣꯛꯄ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯉꯥꯛꯊꯣꯛꯇ꯭ꯔꯤꯉꯩꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯒꯤ ꯋꯥꯔꯅꯤꯡ ꯁꯥꯏꯟ ꯁꯨꯁꯥꯏꯠꯁꯦ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯈꯪꯃꯤꯟꯅꯕ ꯑꯃ ꯆꯪꯉꯤ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯈꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯈꯪꯗꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯥꯅ ꯇꯧꯔꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯇꯦꯟꯁꯟ ꯄꯥꯝꯕꯒꯤꯅꯤ ꯌꯥꯝꯅ ꯁꯣꯟꯕꯒꯤꯅꯤ ꯃꯥꯗꯤ ꯑꯁꯤꯕꯨ ꯍꯦꯛ ꯐꯦꯁ ꯇꯧꯕ ꯉꯝꯗꯕ ꯀꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯆꯦꯠꯁꯤꯟꯕꯤ ꯑꯗꯨ ꯃꯗꯨ ꯌꯥꯔꯤꯈꯩ ꯇꯧꯕꯤꯔꯣꯏꯗꯕꯅꯤ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯪꯅ ꯆꯥꯟꯅꯕꯁꯤꯡꯅ ꯁꯤꯒꯤ ꯋꯥꯔꯅꯤꯡ ꯁꯥꯏꯟꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯊꯦꯡꯅꯕꯤꯔꯕꯗꯤ ꯃꯅꯥꯛꯇ ꯆꯠꯄꯤꯗꯨꯅ ꯐꯖꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯕꯤꯗꯨꯅ ꯃꯥꯒꯤ ꯃꯇꯝ ꯄꯤꯕꯤꯗꯨꯅ ꯍꯣꯏ ꯃꯥꯒꯤ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝꯗꯣ ꯈꯨꯗꯛꯇ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯣꯜꯚ ꯇꯧꯈꯤꯕ ꯉꯝꯗꯕꯗꯤ ꯌꯥꯏ ꯑꯗꯨꯕꯨ ꯃꯇꯝ ꯄꯤꯕꯤꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯄꯣꯔꯠ ꯑꯃꯒ ꯂꯣꯏꯅꯅ ꯃꯤꯅꯨꯡꯁꯤ ꯑꯃꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯩꯈꯣꯏ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯤꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯨꯁꯥꯏꯠꯁꯦ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟ ꯇꯧꯕ ꯌꯥꯏ ꯃꯁꯤꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯔꯁ ꯁ꯭ꯇꯦꯞ ꯑꯣꯏꯒꯗꯣꯏꯅꯤ ꯁꯨꯁꯥꯏꯠ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟ ꯇꯧꯕꯗ
1: ꯃꯁꯤꯒꯤꯁꯤꯗꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯂꯩꯔꯤꯕ ꯁꯥꯏꯀꯤꯌꯥꯇ꯭ꯔꯤꯁ ꯃꯁꯤꯡꯁꯤꯗꯤ ꯌꯥꯝꯈꯤꯗ꯭ꯔ ꯄꯣꯅꯤ ꯃꯁꯤꯅꯗꯤ ꯂꯣꯏ ꯀꯣꯟꯅꯔꯣꯏ
0: ꯀꯣꯟꯅꯔꯣꯏ
1: ꯑꯗꯨꯅꯅꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯐꯦꯃꯤꯂꯤ
0: ꯃꯥꯅꯤ
1: ꯂꯩꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯅ ꯔꯣꯜ ꯂꯧꯕꯒꯤ ꯗꯔꯀꯥꯔ ꯂꯩꯔꯤꯁꯦ
0: ꯃꯥꯅꯤ ꯃꯥꯅꯤ
1: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯍꯣꯡꯉꯛꯏꯕ ꯃꯇꯝꯁꯤꯗꯩꯁꯤꯗꯀꯣ ꯃꯣꯗꯔꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯍꯥꯏꯔꯁꯤ ꯗꯣꯛꯇꯔ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯀꯩꯅꯣꯁꯤꯡꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯃꯍꯤꯡꯗ ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯗ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤꯒꯤ ꯀꯔꯤꯒꯤ ꯃꯌꯥꯝꯁꯤ ꯌꯦꯡꯉꯨꯔꯒ ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡ ꯋꯥꯈꯜꯒꯤ ꯐꯤꯕꯝꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯃꯣꯗꯔꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯒꯤ ꯌꯥꯝꯅ ꯑꯦꯗꯚꯥꯟꯁ ꯑꯣꯏꯔꯕ ꯑꯥꯔꯇꯤꯐꯤꯁꯦꯜ ꯏꯟꯇꯦꯂꯤꯖꯦꯟꯁꯀꯤ ꯖꯨꯛꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯃꯗꯨ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯄꯤꯔꯦ ꯑꯗꯨꯅ ꯃꯣꯗꯔꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡ ꯋꯥꯈꯜꯒꯤꯗ ꯄꯤꯔꯛꯄ ꯕꯤꯀꯣꯁ ꯁꯨꯏꯁꯥꯏꯠ ꯍꯥꯏꯕꯁꯤ ꯄꯨꯛꯅꯤꯡ ꯋꯥꯈꯜꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯄꯣꯠ ꯑꯃ ꯑꯣꯏꯔꯤꯕꯅꯤꯅ ꯑꯗꯨꯅ ꯃꯁꯤꯅ ꯁꯨꯏꯁꯥꯏꯠꯀ ꯏꯟꯗ꯭ꯌꯨꯁ ꯇꯧꯔꯛꯅꯕꯒꯤ ꯃꯣꯗꯔꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯒꯤꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯟꯅꯕ ꯌꯥꯒꯦ?
0: ꯃꯣꯗꯔꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯌꯥꯝ ꯆꯥꯎꯕ ꯔꯦꯁꯄꯦꯛꯇꯔ ꯑꯃꯁꯨ ꯑꯣꯏꯔꯦꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯌꯥꯝꯅ ꯕꯤꯖꯤ ꯑꯣꯏꯕ ꯌꯥꯝꯅ ꯀꯣꯝꯄꯤꯇꯤꯇꯤꯞ ꯑꯣꯏꯕ ꯋꯔꯜꯂꯝꯗꯅꯤ ꯂꯩꯔꯤꯁꯦ ꯍꯦꯛ ꯁꯥꯇ꯭ꯔ ꯑꯣꯏꯔꯛꯄꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯦꯀꯥꯗꯃꯤꯛꯀꯤ ꯄ꯭ꯔꯦꯁꯔ ꯂꯥꯛꯑꯦ ꯑꯗꯨꯗꯒꯤꯗꯤ ꯑꯃꯨꯛ ꯀ꯭ꯂꯥꯁ ꯇꯨꯌꯦꯜꯞ ꯂꯣꯏꯔꯛꯄꯗꯒꯤ ꯑꯩ ꯀꯔꯝꯕ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯠꯇ ꯇꯝꯁꯤꯒꯦ ꯑꯗꯨꯒꯤꯁꯨ ꯍꯧꯖꯤꯛ ꯀꯣꯝꯄꯤꯇꯤꯁꯟꯁꯦ ꯏꯔꯥꯏ ꯂꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯐꯪꯗ꯭ꯔꯦ ꯑꯦꯗꯃꯤꯁꯟꯁꯦ ꯌꯥꯝ ꯀꯣꯝꯄꯤꯇꯤꯇꯤꯞ ꯑꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯃꯥꯅ ꯒ꯭ꯔꯦꯖꯨꯌꯦꯁꯟ ꯂꯣꯏꯔꯛꯄ ꯃꯥꯁꯇꯔ ꯂꯣꯏꯔꯛꯄꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯊꯕꯛ ꯐꯪꯗꯕꯒꯤ ꯑꯋꯥꯕ ꯑꯃꯨꯛ ꯂꯩꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯥꯏꯐꯀꯤ ꯐꯦꯁ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯁꯦ ꯂꯣꯏꯕ ꯅꯥꯏꯗꯦ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯁꯦ ꯍꯦꯟꯅꯁꯨ ꯄꯤꯔꯤꯅꯤ ꯁꯤꯒꯤ ꯃꯣꯗꯔꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯁꯦ ꯑꯃꯒ ꯑꯃꯒ ꯃꯥꯒꯤ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏ ꯑꯃꯒ ꯑꯃꯒ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯕꯁꯨ ꯁꯪꯗ꯭ꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯃꯨꯡ ꯑꯃꯠꯇꯗ ꯂꯩꯃꯤꯟꯅꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯕꯨꯛꯇ ꯎꯅꯕ ꯁꯪꯗꯦꯅ ꯍꯥꯏꯅꯔꯤꯅꯤ ꯑꯗꯨꯒ ꯅꯪ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯤꯒꯦ ꯑꯗꯨꯒ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯤꯕ ꯍꯥꯏꯕ ꯍꯪꯅꯕꯒꯤ ꯃꯇꯝꯁꯦ ꯂꯩꯅꯔꯛꯇ꯭ꯔꯦ ꯑꯌꯥꯝꯕꯅꯀꯣ ꯑꯗ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯅꯁꯨ ꯁꯤꯗ ꯆꯥꯎꯅ ꯏꯟꯐ꯭ꯂꯨꯌꯦꯟꯁ ꯑꯃ ꯇꯧꯏ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯍꯥꯁꯤꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗ ꯎꯔꯤꯕ ꯄꯣꯁꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤꯒꯤ ꯁꯛꯁꯦꯁꯐꯨꯜ ꯑꯣꯏꯕ ꯑꯩ ꯊꯕꯛ ꯐꯪꯕꯒꯤ ꯄꯩꯁꯥ ꯄꯥꯏꯕꯒꯤ ꯂꯝ ꯀꯣꯏꯕꯒꯤ ꯉꯥꯛꯇ ꯑꯣꯏ ꯑꯗꯣ ꯃꯣꯏ ꯃꯁꯥ ꯑꯃꯇꯅ ꯀꯝꯄꯤꯌꯔ ꯇꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯃꯌꯥꯝꯗꯤ ꯂꯣꯏꯅꯃꯛ ꯁꯛꯁꯦꯁ ꯑꯣꯏꯅꯈ꯭ꯔꯦ ꯑꯩꯉꯣꯟꯗ ꯀꯩ ꯋꯥ ꯆꯥꯅꯣ ꯑꯩꯗꯤ ꯁꯛꯁꯦꯁ ꯑꯣꯏꯕ ꯉꯝꯗ꯭ꯔꯦ ꯀꯥꯏꯅ ꯃꯁꯥꯒꯤ ꯁꯦꯜꯐ ꯀꯟꯐꯤꯗꯦꯟꯁ ꯅꯦꯝꯃꯛꯄ ꯁꯦꯜꯐ ꯏꯁꯇꯤꯝ ꯍꯟꯊꯔꯛꯄ ꯁꯤꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯌꯥꯝ ꯇꯣꯏꯅ ꯊꯦꯡꯅꯖꯩ ꯑꯗꯨꯝ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯗ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯍꯥꯁꯤꯡꯗ
1: ꯍꯣꯏ ꯐꯣꯟ ꯀꯣꯜ ꯑꯝꯇ ꯑꯃꯨꯛ ꯂꯧꯈꯠꯆꯒꯦ ꯍꯜꯂꯣ ꯁꯣꯝꯒꯤ ꯃꯤꯡ ꯂꯩꯐꯝ ꯇꯥꯛꯄꯤꯔꯒ ꯋꯥꯍꯪ ꯍꯪꯕꯤꯌꯨ
2: ꯁꯥꯔ ꯑꯩ ꯐꯣꯟ ꯇꯧꯖꯔꯛꯏꯁꯦ ꯃꯤꯖꯣꯔꯥꯝꯗꯒꯤ ꯇꯣꯝ ꯗꯦꯕꯦꯟꯅꯤ
1: ꯃꯤꯖꯣꯔꯥꯝꯗꯒꯤ ꯗꯦꯕꯦꯟ ꯇꯥꯛꯄꯤꯌꯨ
2: ꯁꯥꯔ ꯑꯩꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯚꯣꯂꯟꯇꯤꯌꯔ ꯔꯦꯗꯤꯑꯣꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯥꯟꯅꯕ ꯇꯣꯄꯤꯛ ꯑꯃ ꯋꯥꯔꯜ ꯏꯁꯄꯤꯁꯦꯜ ꯗꯦ ꯉꯝꯅ ꯂꯦꯡꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯀꯦ ꯇꯧꯕꯗꯤ ꯌꯥꯝꯅ ꯊꯥꯒꯠꯆꯩ ꯇꯥꯃꯣ ꯑꯗꯣ ꯑꯩꯅ ꯗꯣꯛꯇꯔꯤ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤ ꯗꯣꯛꯇꯔ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯨꯁꯥꯏꯠ ꯇꯧꯒꯦꯅ ꯑꯦꯇꯦꯝ ꯇꯧꯔꯝꯕ ꯃꯤꯑꯃ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯅ ꯃꯔꯤ ꯃꯇꯥꯅ ꯈꯪꯕꯗꯤ ꯃꯥꯁꯤ ꯀꯜ ꯍꯧꯔꯕ ꯑꯗꯨ ꯑꯣꯏꯇꯥꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯥꯏꯀꯥꯇ꯭ꯔꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯗ ꯄꯨꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏ ꯃꯥꯁꯤ ꯂꯥꯏꯌꯦꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯛꯁꯦꯁ ꯔꯦꯠꯁꯦ ꯃꯥꯁꯤ ꯅꯣꯔꯃꯦꯜ ꯂꯥꯏꯐꯇ ꯍꯜꯂꯛꯄ ꯌꯥꯕꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯥꯡꯁꯦ ꯃꯤ ꯈꯨꯗꯤꯡꯃꯛ ꯂꯥꯏꯌꯦꯡꯕꯗ ꯂꯣꯏꯅ ꯐꯕ꯭ꯔꯥ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯐꯠꯇꯕꯁꯨ ꯌꯥꯎꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯈꯤꯇꯪ ꯇꯥꯛꯄꯤꯔꯝꯃꯤ ꯊꯦꯡꯛ ꯌꯨ
0: ꯐꯒꯅꯤ ꯐꯒꯅꯤ ꯑꯣꯀꯦ ꯑꯗꯣ ꯑꯩ ꯍꯥꯏꯖꯒꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯨꯁꯥꯏꯠ ꯑꯦꯇꯦꯝꯗꯤ ꯇꯧꯔꯨꯔꯕ ꯃꯥꯁꯦ ꯍꯤꯡꯗꯤ ꯍꯤꯡꯍꯧꯔꯕ ꯑꯗꯨꯒ ꯃꯥꯁꯦ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯇꯧꯔꯛꯄꯒꯤ ꯆꯥꯡꯁꯦ ꯌꯥꯝ ꯋꯥꯡꯉꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐꯖꯅ ꯇ꯭ꯔꯤꯠꯃꯦꯟ ꯇꯧꯗ꯭ꯔꯒꯗꯤ ꯉꯁꯥꯏꯁꯨ ꯄꯟꯕꯤꯈ꯭ꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯨꯁꯥꯏꯠ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟꯁꯟꯁꯦ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯇꯧꯔꯛꯇꯅꯕꯒꯤ ꯁꯥꯏꯀꯦꯇ꯭ꯔꯤꯛ ꯈꯛꯇꯪꯒꯤ ꯔꯣꯜ ꯅꯠꯇꯦ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯒꯤꯁꯨ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯀꯝꯃ꯭ꯌꯨꯅꯤꯇꯤꯒꯤ ꯌꯥꯝ ꯆꯥꯎꯅ ꯔꯣꯜ ꯂꯩ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯛꯁꯦꯁ ꯔꯦꯠꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐꯦꯃꯤꯂꯤ ꯁꯄꯣꯔꯠ ꯐꯖꯅ ꯐꯪꯉꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯨꯁꯥꯏꯠ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟꯁꯟꯗ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯕꯦꯔꯤꯌꯔ ꯑꯣꯏꯔꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇꯤꯛꯃꯥ ꯑꯦꯟ ꯗꯤꯁꯀ꯭ꯔꯤꯃꯤꯅꯦꯁꯟꯀꯣ ꯑꯗꯨꯒ ꯐꯦꯃꯤꯂꯤ ꯁꯄꯣꯔꯠ ꯐꯪꯉꯕ ꯐꯖꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯣꯛꯇꯔꯒꯤ ꯐꯣꯂꯣ ꯑꯞ ꯇꯧꯔꯕ ꯐꯖꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯈꯪ ꯑꯍꯩꯒ ꯇꯥꯟꯅꯔꯕ ꯃꯥꯒꯤ ꯑꯗꯨꯗ ꯇꯧꯒꯗꯧꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯤꯗꯥꯛ ꯆꯥꯕꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯀꯥꯎꯟꯁꯤꯂꯤꯡꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯐꯖꯅ ꯑꯩꯈꯣꯏ ꯐꯣꯂꯣ ꯑꯞ ꯇꯧꯕꯤꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯛꯁꯦꯁ ꯔꯦꯠ ꯑꯗꯨꯝ ꯋꯥꯡꯉꯦ ꯍꯥꯏꯖꯒꯦ
1: ꯑꯗꯨꯒ ꯗꯣꯛꯇꯔ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯉꯁꯥꯏ ꯗꯣꯛꯇꯔ tetapi
0: okay koi na sigumba ngasai panjakri ba warning sign me am da koi thengnabi ra gadi koi ahan ma da koi na tobi ga doise hojiki manak ta chatpi ra ga koi nang kai nuai ta ba leike ma ngonda matam bibi ba ko ma gi nuai ta ba pot to ventilate tong na ba matam bibi ba hoi ma gi problem da koi na immediately koi solve to ba ngam gi da ba di ai adu bu ma gi ta dang ta bi matam da ma gi nuai ta ba phani am ne koi na phani matam bibi ba koi just to da ba ko ma na harai ba pot to
1: sina phai sina phate hai ban
0: sina phai admaina comment to bi da ba ko just emotional support am ga loina na adamaina khoi phajina wari sanabi raba matam pibi raba ko ngatam mini manga taradang pibo oiraga su magi nungai taba do phungdok halakpa adu akhoi na siki stage rok pa haise khoi kitangni lura bani ko mi ema na khoi sirage planning to boga horo pase uthoro pase stage kitangni ayo salabni adu na khoi degi phabdi khoi mabu khoi gi mental health professional amagi manakta khoi gi yohanna ba khoi phajina gai to bi ba ko masi mental health professional gi manakta chat pase khoi weakness amana te masi koi loga do ni mating loga do ni habse koi na phajna gai to bi ga do ni
1: hoi hello som gi mingle from takpira ga wahang hang biro
3: sarai bijay tongra mai thang de ni doctor de gai wahang tang hang de ga re ana khangjen ni je koi gi mama ma pa sing na masa si da pressure phajna pi ka da ni exam go any competition exam sing je than bai ta re angang chen te kaya thoi da ba pam de bum sam to ba du asa gi competition exam sida success work ta ba matam sida mama ma pa sing jina angang sida ngang chin ba yu mo ngam ma nang yam phata ba mi ne ju ta bogi sum khas gu ba khoi society sida sum thiang na ba mo ngam u da ba ma se ma dang sida doctor na khoi gi mama ma pa sing ba gi mai se kam bu sing jida mama ma pa sing jida message sam tang pi bi ra ga ma khoi se sigum success work ta ba sing je mai sum mai tor ga them jin bi ga da woni khos ki dung ra ha ba gi ma dang da doctor na suwan ta pi ram
1: pagani
0: মাসি আমি ইম্পর্টেন্ট এবার কইসে নিকি ছাত্র সিদ্ধি একাডেমিক প্রেসার কো মাসি চাওব আইগি মরমনে সুসাইড তোবগি হরং নাহানি নিট কি এক্সাম তোমি রিজাল্ট লাপ সুসাইড তো পও তারে
1: ডক্টর
0: মরোই না পেরেন্টস হাইজনিংবদি আইগি ইন্ডিয়া এজুকেশন সিস্টেম ওরমদি আই খিটং আইগি মার্ক লোমদ চাপে আইগি মার্ক ওরিয়েন্টেড ওইবকো আদনা মার্ক ইয়ামনা ফংদা ইয়াদে মার্ক ইয়ামনা ফংদা ইয়াদে আইগি ডক্টর ওইদা ইয়াদে না দুবু মচা সিংগি আইগি মাগি আপামবা মাগি ফজনা খংবিবকো মাগি তৌবঙ্গামবা মাগি এবিলিটি ফজনা খংবিগাদাউনি খংবিদ্রগদি আইখই মচান পাদন মানা আমা পামবা আদদগি আইখইনা সি তৌ হাইবা চানারাত্রগদি কো মংদসি আমনা আইখই স্ট্রেচ আমা ওইগদনি মদুনা আইখই সুসাইড তোরপগি চাংসেসি আম ওয়াঙি আদো আইনা হাইজেনিং মদি আইখই মাগ ফংনাবা গাতনা তব আইখই লাইফ তে লরিবা আইখই স্কিল মচা মচা বেসিক স্কিল
1: আইখই
0: ইমোশন রেগুলেশন বো হাইরোকো সি মেয়ামসি আইখই পিগাইদগি খরা তাকপিদগদি আইখই স্ট্রেস থাকই মাইনু থাকবগি কইনাত এক্সাম ফোকাস তোরবনি লাইফ কি স্কিল তাকিব ইাত বাতপদন ওই হ্যালো
1: মিংলি ফম তাকপি ডক্টর ওহং হংবি
2: খুরমজারি
1: তাকপি
2: কই নিপা নুপি গি মরমদন
1: হই
2: আমনা চেলুরগা কই নিপা দে পিরে রয় হাইবদি গি ইয়াম আতো মতম না মাজি সুচত ওয়ে কই খামউ দবতা আ আমি আমি সুবজনা মো নিমান নি নরমগা আমদি নুপি গি কাইনে কিবা কাইনে কিবদি কই কই দনা মাজি মাইন সুচত ওদ মাজি সিদি সিও গ্রেয়া দো মা লাইং মদ সান্তং দা মাসি গি আনসু সাইন সিনটম জি উ দব মাও মদ সাইন ইয়াম আতো মতম দা
0: ক্রাইসিস পানবিব রিলেশনশিপ প্রবলেম লাপ কাইনারপি ক্রাইসিস ক্রাইসিস পেরিয়ড কৌ এখন মাসিদাইসিদাখৈগি হানা আখৈগি প্ল্যানিং ইতাও তাহৌদ্রগাসু আখৈ খুদকি ওইবা ইয়ামনা ইম্পালসিভলি তাওগিবাকো আইগি নুঙাইতাবসিনা হেনমনদনা আই আতোপ পামবাই লাইত্রে আইসিদাগি থোলকনাবা আইগি উপায়সে আখৈ সুসাইড খতনি গাইনাগা খলকপাকো সুসাইড ইজ দ্য অনলি অপশন গাইনাগা খলকপা সিগি মতম দাইনা হাইজেনিংবাসে সিগি ক্রাইসিস কি মতম জে আখৈগি পুংখরা দাইদা নুমিত খরানি আখৈ ফজনা ক্রাইসিস ইন্টারভেনশন তা হোরাগাদি ম্যানেজ তা হোরাগাদি আখৈ সুসাইডাগি কানবাই আই কইনা ইমু মনুংনা তোবা ইয়াবা খরা হাইরাগাদি আখৈগি সিগি মতমসিদা মাগি মনাকতা লাইবিবাকো মাবু মথনা থাদকপিদাবা মাবু আখৈ এনকারেজ তোবিবা adui tangai phadraga di adum akhoi mental health professional manakta adum pubirakpa si haijaninge koi crisis intervention si jam maruai sida
1: hoi loishilakpada doctor hujiksi malim gi suicide ngakthokpun mit amadi whole month of September si suicide ngakthokpa ga marile na ba thabumama chathari bani na doctor gi maki de gi miyam de kari message pibining ba paujel khara dang takpi ho
0: hoi haijake kana gumba ama yam nungai ta ba matam da haibatare hingbagi mahau letre siningbagi wakhal lakladi madu ithanda thingna biroi dabani aikhoi khangna chanaba aikhoi gi near and dear ones soidana share to bigadabani natraga khoi gi mental health professional amagi help lobi gadabani help lobada khoi ikai ningai leite ikai biroi dabani masi weakness amagi signate aikhoi nangak tangi oiba wakhal da phathabangam haudragi society gi phathabangam hauragadi koi society gi prevent tobangam gadori bani matam haibasima yamna achuba koi gi protective factor ma khatni haijani
1: aduna koi gi hindu shastra da haibire ba brahma makna koi mi oinam da poksha gi singam gi da bani adu ba tanglo mi oi punchi ji kai do bagi koi gi khangu thak ta mangan gadori bano natra doctor aduna ma sigi wakfam siga loina nei koi mi khudik ma koi gi koi gi unique oi jaba ei isa isa gi tongan ba talent le jaba mi khudik ma koigi knowledge of sina tun suicide si tohandana na ba hona ba haibasi yam number oi wafum sigi mari lena na je koigi ngasi gi thorum sida expert in linkin biki ba si a hospital gi consultant psychiatrist dr soram nganbren lingbirak tun afun kya takpi ki ba dr buthaga che
0: thank you
4: tabire hello manipur hakshen life phone in program thamje ki be hiram na malem gi suicide ngathok na ba numit lishing ni kuntaro Expert in Lingshin Bikiba Doctor Soram Nganbaren, Consultant Psychiatrist. Thorom Nantuk Bikibai Grujam Debendra. Thoromasi is a hospital giting Bangalunena, Putokjabani. Thoromasi Tahan Jakibagalunena, Masigi Damakta di, Konjel Natsum Nantukjaba, Matangashi de Lujeri.

ফিল্ম আসে খুদল আহম সুদ তাবি নৌজু আহিং ফিল্ম আসি সোনু নিগমগে খোঁজলদ সনাদ নিদৌজান সেরেন খুল জয়কুমার সেরং বিসে

খোদল গেহুম সুবই নেতাহানজেরি বা ইসে এসি কি সেরেং বা রাজেন ইয়েংকোপম।

লেইরাং লক্তে কি আথুইবি লেইরাং কুন্দু সেশকলি বি থংগ্রাম লক্ষ্মী নে সেরেংবং আইরাংবং শরচন্দ্রা।

0: বন্ধু, হল্লাসিদা নুমিত ফাও মাইম চংখ্রাই ওয়ানি
1: মহাকাং আইকিছি মাবু থোলা রইদ্রানে
0: ও থোলা রই থোলা রই নঙ্গি লারিম বিদো হল্লাসি মিনংবু আয়ুক চাক হেক তোপদগিনি পুখরি মাপা সিদাইদা লেরিছে আচর ওক সিনগা মুন্ন মুনি ইংনিছে ইকাই জাইনে এই লাইকাই নিনে হে আইবু লাইকাই খুইমুগা মান খিবা তারে হাইবা
1: নুাইকিদ্রা সুন্দর
0: নুাইরোই নুাইরোই লাইরেমবিগি মিনোক না থামোই দো জয় হেক তৌদ্রিব মখাই নুাইরোই খাঙ্গিনে
1: মাবু তসিংমকি থোরা রইদ্রা
0: পইরে ইউম হলো মতম সি থেংজিলে হাইরম বসুনতি ইমা বাবা খইনেগা নিং সাথের মতারেব
1: হলো দবনি
0: ইহে আমু ফামথাগ্রেনি তৌরিসি নতি নঙ্গু ইংবগা আমত চংদ্রবরা হাইবা মেরা থাসিদ পুখরি মপাল সিদাইবু সুয়াওনা আইংব নুংসি তিখলিব সিবু হাউনারিবরা হাইওয়ানি মাসি মাসি নিংথমগি উলেন সুখাংজিগে সানবিন সুমলাংগি দু হেক তোরিন নাই এ নোকতনগ সিতোরি
1: নোকত্রব দেইবু কপকদ্র
0: বন্ধু এ করিউম তোরগে হোলি দনা
1: সুন্দর লাই
0: কনা লাগিমি
1: লাইমবি
0: করি নু নে তাইরি ন হউ দিনে বন্ধু নংবু করম ব লাইম বি নোমি তান কাই গ্রে দা কদাই দ নোমি নং আসুলু থানি ইং বি সিবো ও ও ও ও নে রি ব লাইম বি সিদি আদা মৈরা পাইরে গা লাগি বি সিং দনা মসি দনি নে নং ন কউ বঙ্গা ম গ তা দ্রিসে কলিদা কলিদা নুশিবগি মায়া ইসে অনথো ন কনখ্রে
1: করি তো ওর জানো ইয়াম পাখ না ওই
0: হই নি হাথু হাথু মামা কানসি দা সে সে আসুম লেপনা দি কানর লাও সে
2: আসি দা লা ইসি বু তা সুন্দর খই মান খ্রে দা হংলক লসু হাই কম শিকো ই কই নো নি হাই নো হাইবা
0: থই নো নুমিদাং সি তা তা তা কই দো বিয়র গি নই বো
2: আ কইসু তাও দি দা তা সুন্দর
0: ইহে কইনো নি হাইউ নি মতিং পাম মঙ্গম বই দি পাংথু কানি দা না
2: আ হাই না হাই বা কইসু লু বা ওয়া না তে দা
1: ইবে মনে ইয়া বিরে তি লাইব ফব ওই বকি তান জা দু লউ জকে হাই বপু
2: হাই ক্রিস ইবানি তনু মিদান সি দা নুয়াই বসু ওই রই থই নো আ থেন খানি লাও সাসি তা পই রে থরি থাগি ইমা দো মাসি গে কাইথেল কুম লক্ত্রি নাহান মখাই দি মম জি গাই দা আদুম হলক পনি থেংজি লক পদু দা পাখত না আসওয়াই ফাও সুম ইয়েং লু সি না থোকলকলিবনি
0: ইহে ইনেবু থেংখ্রেনি মতমসিদে
1: সুন্দর ইবানে সাইপাউ থোলুসলা থইনু নুয়ুম দে হানজেলো নমিদাংসিদে নুঙাইতে কই ইনেগে লাগবেন নেরাকে
2: ইয়ামনা থেংবসু ওইজিদা মতাং চাবা আমাদা মতিং লোকজাকে
1: ইনেদো ওয়ারমলানি সাইপাউ ইয়েংলুরসি চাচি
2: তা ওসি আস নংসিদিবা সুন্দর হই দি কই দৌ বিরম বনো
0: লাইরিম বি গাইরম বনি বে আ আহল সিং না লাইরিম বি সাফং লে হাইব দা পুখরি মপা লগা থিং না গদা ন গাইরম বগি ওয়ানি দা
2: তা সুন্দর না হে হাই দোরক পসি দি বা তা পই রে তা দসু লাইরিম বি গাইরম ব ওই তা রে নে
1: সুন্দর সেন ব লাক পনি দা এই দি
0: মানি মানি আঙ্গাও বাই সেন ব দা আঙ্গাও ব মিং থল ফং দোর বনি হা নত্র বন্ধু
2: ইবং হই গিসি মনুং দা ওয়া আমা লাইব মান খ্রে দা
0: লাই লাই তি হাইদুনি সেলিবে মা নাবুং কাইনো মা হঙ্গি নি
2: কারি বুনো তা সুন্দর
0: কাইসু নতে দা হাইং সি মেরা ওয়াইং বনি দনা হাইং ওয়াইং বনু মিসিবু লিকল গা সানারোই হাইরি ব্রো নত্র গা কারি কারি হাইনেরি গে
2: হাইমা তা সুন্দর করম খঙ্গম জিনো হাইং দি লিকন সে ইতি উমা হইদ ওইনা সানারানি এ
0: হাইফেটপুদি তাব আদৈদ নখৈদ সুম সানবদুদ হংগিবনিনি নবুংগিসি
2: হোই আদুবুদি আইখৈদ তাউসি হাইন খনরামবনি আদা নচলসে হাইয়েন কোনুমদা রাসকত কদৌরিয়ে গোপি মকক চিংগদৈনি
0: ইসি ইসি
2: থারি থাইবানি দি হাইয়েনলি কোন ইয়াউরৰই
0: ইহে
1: সোংগি বেমাদি রাস ইয়াউইরৈদ্রা
2: হুম ইয়াউসেরৈ
1: কারি মরম
2: থৈদোপ মরম লৈজদে
3: 이분 코이디 하이앵리콘 야오기 하이레니 레이랑리콜다 코이무 광쟁바 오이레라니도
1: 야오로이
3: 가리기노니 하이리시방
1: 에이슈 토이도코 마름 레이띠 타모이나 코이다바 레이랑리식 우드라블레이콜다 코이무 오이로보기 가리 아르테노 코이다바 레이랑마기 마이케이다 동일레 포타바니 광쟁부 코이무수
3: 아이나가 사이와 아말레이바 마리 하이두니네
2: 토이노와 낭시디바 칼리노이
0: 다릭타 나붕디 광쟁 뭐 코이무어머 세나바다 레랑상바 상가바니다
3: 호이네 이봉수 코이무생다바 핵 오이할레네 아도다순달 하이잉리콘 야오로이다바 오이레디 나찰기자고 잉발락피요 타보이레이스니코
0: 이슬나 신통나 하이레다부 까디기라 오이두노네
3: 타보이레이 라오이하이리로 와란강드리바시바
0: 오밤즈바 바톤 락트리토리니
3: 타리타 이바니 짜르도리바니 바톤수 이바니나 란베나 쭈미코 호이베마 모몬 모몬 타우데세루 나친톡나 라오나 꼬카유케
2: 낭시디코 톡나 낭크레웨바
3: 낭데 야리브라 낭네디 투민 헤글레시레
2: 아두가 라이리 레이럭 마친 헨도라 시파오 락트리시 케도 크라사노바 쿠이마도
3: 카슈도라 모이세
1: 타독부 야드바마 레이보이롱가니 카슈토로이다 Kaitiluru Chaluke.
0: Hainering it and just the inelementi lapulaine. A healthy panyamuri,
4: Kaino something lovely she bought.
5: Toy beer, carrying item lino. Yum the tack is in Tauraga, Irians and a lay on gay dear.
2: I ain't hungry, she did come day. Kada, piecing the piro.
1: Yanni, a pirate.
5: Ibungona, cana.
1: In a sunder gimarupni. Tabakamats at Zerubni. Lambida, it's el toy noi, tanga with the key. Aku ini pun ngaji rambani.
5: Oh, mamba sida, aidi urudredana. Ica asingna pangwah hek wabir.
0: Wah, baga sangba nanti deh ini. Walasu ini buhek ubudah loin mak pagriden.
5: Hai sundor, nang nehek ngang thorak pasidi. Lao lao, pulap hek cang minna rasi.
2: Ma, kari gino basuk tenggi shibo.
5: Laibak se, karam tau gada bano khangdre. Nong makangde. Ha adu tauram mega asida adu tho ega adagi dia kumsi dia nuang su pali do lauro pantha su koi hauroi zara zara yausilak torini laumi sing di wanare do ai khoi sungai ni ta na lai thok pa yadre sada ba dia da banina adu gi kai thel da kari kari laukhat pa yagi do ai khoi nu pi lu sing bi khara wa ta na ye Aduga amok makhoigi thogai pudoba opisara do amok ngai thoka ngai singa tobada thingli bani
1: kari warepti lomnere ine
5: ai khoigi dabi de talamme lomi singda phangan ga doba darkar leiba sing phanghan biodana ai khoina tawre sisu thing bu thengmal labani dai bungo sarkar na kari paikhalakpa haibado yeng bata bani Ining tau okein rezit ki hak tak sida saak tang ba amuk thok ka dauribra khang de. Ibungwa isaagi ming de kari kawi kari lamda gino.
1: Poirei kau zei ne, yai skul da gini.
5: Yai skul loom da gidi kai thiel pambi nani hoi gasu sak adu khang na ba lai bani ne. Ai koi sundor gi ma maana bani ba.
0: Mani mani ne, gyan takraba wakhal sulaikraba ai gi bondhu ni se.
5: Ada tai hai. Ibu ngoa adudi yum su yaura bani na ini hoi amok lai haura ge ko nong ma matang sa bada sundor ga hek koi thora u.
1: Pani ne.
3: Lai haura ge ko ta sundar.
0: Hoi hoi. Ngai zaman di phang le banang.
1: Halla si je, teng ji lai.
0: Hau zik ta teng ba khang li ni.
2: Amok ta ngai biko ba.
0: Hai.
2: Teng jo teng ji lak le. Ing baso sum helaglani yum yoga da basu wali phisi matang pai biko
0: losilo
1: adu de mu chaluki ge
2: kaino mataka phi do haying konung leng lakpada pubirak lavashi hai
3: haima kani no na tom da sien khri du bo ta sundar ta poirei ekhoy muk sang khage tharik tha ngai khoy mi
0: bhalo bhalo is dauri sing No me get older than insulu pigado. Aibudi, me when ubidra bra carino, natraga ingba sibu mi khai ba jala bondho atau si ingba phawi ko
1: leikai oi bisi de oi ramgani yum yok doro sidi nga hakango
0: kasu balo he tak pakaladi nung phawba tum mi duni thamoi maron lon ba hore thamoi mari sabba hore ba

আকাশবাণী ইম্ফাল আর কে গোড়ানি না পাও পাজারি ভারত আমেরিকা এম্বেসেডর সার্জিও গোর্কা মুখ্যমন্ত্রী জুমনাম খেম সানগাছি উনখ্রে মন্ত্রী পুখি মুখ্যমন্ত্রী সেক্রেটারেট উনবাদ আমেরিকা লাইবাক আজকে মফম কয়া খি মুখ্যমন্ত্রী হাই উনবাক আনি হেন চেসলগনি কলকাতা ইউ এস কনসল জেনারেল কেথি জেলস দিয়াসু উনবাদ সরুক যাকি মণিপুর বিভাগ সঙ্গে সিজনদব আহ বিভাগ ডিরেক্টরেট অফ প্রিন্টিং এন্ড স্টেশনারি ওরে ডিআইপিআর সিদ্ধ তাকাকায় চাথরপ মিট দ্য প্রেস থরমদান প্রিন্টিং এন্ড স্টেশনারি ডিরেক্টর এন জি রোমেন সিং হাই ডিরেক্টরেট এসে ওয়েবসাইট কুথাং ই গেজেটসংবি খুদংচাব ফলগনি হাই ডাইরেক্টরেট হোজিফাও গেজেট কুন্থ্রামারি হেন ডিজিটাইজ তৌরে মাথা গেজেট চানিপান মাথো হেন খোঙ্গ পাইখলি গেজেট চাত্রেট কয়াঙ্কই তরেট হেন থিব খি থিব খব গেজেটসংখ্যাব বিভাগ সুপ্রিম কোর্ট চে ইন খে ডিরেক্টরন মাথা তান হাই হোজিফাও পুনে গেজেট চামগ কুমি রিকভার তোমলে শ্রী রোমেন হাই বিভাগ পাইকাতরম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সিজন ওয়েবসাইটে গেজেট থিবি পাইকলি প্রজেক্ট নৈরিত ইম্ফাল পুনে পাইকাতমিগনি মুখ্যমন্ত্রী জুমনাম খেম সানগাছি সেক্রেটারেট ইউনাইটেড কিংডম ইউনিভার্সিটি অফ হাদার্সফিল্ড এম এস সি সাইকোলজি লোলগ্লব পিপিডি সোশ্যাল ইনোভেশন প্রেজেন্টেশন চাদ হুমদ্রামা ফলগ্লব ইয়াসিরুন মিরসাদপুর তরাম ওখ্রে হুমদ্রাসুব নেশনাল স্কুল গেমস কুন্তরুক কুন্তরেট কি ট্রায়াল সিলেকশন পাংথকলগনি চানজেল জেলা ডিস্ট্রিক্ট জুট এফেয়ার্স এন্ড স্পোর্টস অফিসার থাকপ চেরোল হাই স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া কুন্তরুক কি গাইডলাইন হুমদ্রাসুব নেশনাল স্কুল গেমস কুন্তরুক কুন্তরেট কি ডিস্ট্রিক্ট লেভেল ট্রায়াল সিলেকশন থাকি তারাতুরুকি হরগনি ট্রায়াল সিলেকশন আসে সরুক যাগব সানী নত্র স্কুল ডিস্ট্রিক্ট জুট এফেয়ার্স এন্ড স্পোর্টস অফিস চানজেল ফর্ম লি থাকে তারহমদি ফর্ম থাব হরগনি হাই আকুপ মরোল অফিস খাগনি মণিপুর নেফ্রোলজি ফোরাম সিন্ধু দ ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজিস ইস্ট জোন কনফারেন্স কুন্তরুক হোটেল ইম্ফাল হোদে কিডনি হেলথ ফর অল ইকুইটেবল এন্ড সাস্টেনেবল নেফ্রোলজি হিরমদ নুমিহমনি চাথাগদব থরম ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি ইস্ট জোন রিমস কি নেফ্রোলজি ডিপার্টমেন্ট পুনে সিনবনি থরম তোমান তোমানব মফম লাগবে নেফ্রোলজিস ফিজিশিয়ান হেলথ কেয়ার প্রফেশনেল চামুারোম সরুক যাকি মণিপুর পৌরামিক পরিষদ সিন্ধু নিমিত্তরানি চাথাগদব ওয়ারি লিব ফেস্টিভেল লিলং হায়ার সেকেন্ডারি স্কুল হোখ্রে আসাম রাইফলস কি পালিয়ান গ্যারিসন সিন্ধু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কাকসিং জেলাতে পাংথোখ্রে আসাম রাইফলস কি পাউন হাই রিচাগ খুসমন আই আই এফ এল ফাউন্ডেশন তেং মাংলুন পাংথোকি ট্রেনিং প্রোগ্রাম তোমা তোমান বেস মঙ্গা খাইদুকুন চানি নিফুতরুক ট্রেনিং পিখি ইন্ডিয়া মেট বিভাগ ইম্ফাল সেন্টার হাই লাগব হুমনি রাজ্য মফম খুদিং আখাক আরাউন নোং চুরবাই সেন্টার পিব ওয়েদার রিপোর্ট রাজ্য জেলা খুদিং তোমান তোমান মফম খর আখাক আরাউন নোং চুরবাই থাকি তরমাপন জাপান আই সি নগোয়াদ পাংথকদুরব এশিয়ান গেমস সরুক যাগদব সাই নেশনাল সেন্টার অফ এক্সেলেন্স তাকেল সাই এস টি সি কুমল লাম্পাকি সানরুইফামগল পিবী থরমগাছি সাই নর্থ ইস্ট রিজনেল সেন্টার কনফারেন্স হলদ পাংথোখ্রে ভারত কি মূল সিন্ধু সরুক